0: করতে তুমি মিলে তেমন থেকে নাম পাকড়ে থাকে তেমন থেকে পাকড়ে থাকে তেমন দেখতে দেখতে ভাই ভাইয়া কোথা কোথা আরো এর উপর কোথাও আমি কম নাম এর এই মাঝ না তপ্তাম
1: Parler aux animaux. La nostalgie d'un âge d'or rêvé où tout ce qui vivait, vivait ensemble.